Mike. ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো এই মুহূর্তে আপনাদের সাথে আমি একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। সীমাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি অ্যাপি ফোন দিচ্ছে আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচেও বিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমরা একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমরা একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আই হোপ এই সার্ভিসটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন আবারও গল্প আড্ডায় ফিরে যাই। আশা করি সবাই যুক্ত হয়ে গেছেন, যারা একদম অন টাইমে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা একটু লেট করে ফেলেছেন বা মাত্র জয়েন করেছেন তাদেরকে বলবো যে অবশ্যই প্রতিদিন সকাল 8টা বাজে জয়েন হয়ে যাবেন টাইমলি প্লিজ, অ্যান্ড অবশ্যই সকালের ব্রেকফাস্টটা করবেন। যদিও বৃষ্টির দিন চলছে, খিচুড়ি হয়তো খেতে ইচ্ছে করছে এবং অনেকের বাসায় কিন্তু আজকে সকালের ব্রেকফাস্ট খিচুড়ি হওয়ার কথা। সো আমিও কিন্তু আজকে লাঞ্চে খিচুড়ি খাবো আর কি, কারণ আজকে আমি সকালের টাইমটিতে অত ভারী খাবার খেতে পারি না, মানে ভারী বলতে লাইক ভাত খেতে পারি না। সো যারা সকালবেলা খিচুড়ি খাচ্ছেন এবং যারা বাসায় আছেন বা কোনো কাজ নেই, তাদের জন্য আজকে লিটারেলি বলা যায় যে একটা সোনায় সোহাগা। কারণ তারা হচ্ছে আজকে এই যে মানে যারা আবার আর্জেন্টিনা ভক্ত তাদের তো আরও বেশি, কারণ একে তো আর্জেন্টিনা ম্যাচ জিতে গেছে, তার উপর আবার যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে মা খিচুড়ি রান্না করেছেন এবং সেই খিচুড়ি খেয়ে আবার যদি একটা ঘুম দেওয়া যায় এবং ঘুম থেকে উঠে যদি এক কাপ চা খাওয়া যায়, তাহলে তো সেই রকম হয় তাই না? তবে ঘুমাবেন, ঘুমানোর আগে কিন্তু অবশ্যই আমাকে শুনে তারপর ঘুমাবেন, ওকে? সো আমরা আবারও হচ্ছে একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, গল্প আড্ডা আরও করব। তো চলুন নেক্সট আওয়ারে আবার ফিরে আসি। সো স্টে টিউন্ড।